0: Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny.
1: কিশোর গো
2: তো মাই ওয়াইফ
1: ওয়াইফ মানে জানি।